শুনে লিখে দুটি ভক্তিগীত আকাশবাণী সম্বলপুর শুনন্তু আজিরো ভাবনা উপস্থাপনা সৌভাগ্য কুমার রথ।

এদের শুনন্ত কথাচিত্র ধুরন্ধর দ্য রিভেঞ্জ রয় গীত কণ্ঠদান করেছেন শাশ্বত সচদেব, জসমিন সন্ডলাস ও রিবেল। গীতিকার জসমিন সন্ডলাস ও রিবেল, সঙ্গীত শাশ্বত সচদেব।

0: tarde del que feelings pa.
1: ওই ওইটি অধীনরে ওমবাড়িসি অনুদান প্রাপ্তরে কার্যকরী হেতুবা সিবিসাই বিকাশ প্রকল্পরে ছমাসিয়া সার্টিফিকেট পাঠ্যক্রম সমর্থ কার্যকরী হেউছি খনি খাদান পূর্ণ রাজ্যর সাতটি জেলার গ্রামীণ যুবক যুবতীঙ্ক দক্ষতা বৃদ্ধি পাই কৃষি বিজ্ঞান প্রাণী বিজ্ঞান উদ্যান বিজ্ঞান মৎস্য বিজ্ঞানরে পিলামানে তিনি মাসর ক্লাসরুম পড়া ও তিনি মাসর প্রাকটিক্যাল পাঠ পড়িবার সুবিধা রয়েছে তেবে আউ ডেরি নকরি দেবগড় জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ যোগাযোগ করন্তু।
2: ଏଥର ଶୁଣନ୍ତୁ କଥାଚିତ୍ର ମର୍ଡର୍ ଟୁର ଏହି ଗୀତ। କଣ୍ଠଶିଳ୍ପୀ ଓ ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ହର୍ଷିତ ସକ୍ସେନା, ଗୀତିକାର ସାଇଦ କାଦ୍ରୀ।

0: टोल फ्री नंबर 1962 किंबा 155333 रे जोगाजो करंतु।
1: मत्स्य ओ प्राणी संपद विकास विभाग ओडिशा सरकार।
2: শুনন্দু কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র বাগি টু কণ্ঠদান করেছেন জুবিন নটিয়াল, গীত রচনা সাইদ কাদ্রি, সঙ্গীত মিথুন।

তুমি থিলে সাথিরে। এই সিনেমার গীত শুনমা, গাইছন হ্যুমেন সাগর আও সোহিনী মিশ্র, গীত লিখিছন অরুণ মন্ত্রী, সঙ্গীত সজাইছন প্রেম আনন্দ।

আপনার মানে শুনেছেন হিন্দি সিনেমা গীত কিনে কিনে আমার কার্যক্রম খোলা চরকা শুনেছেন সিনেমা জুসরা গীতটা গাইছেন উদিত নারায়ণ আরাল কায়াগ্নিক লিখেছেন সমীর সুরে সাজেছেন অন্য মল্লিক।

শুনেছেন আনন্দ বক্সিংকর লেখানো এই গীতটা, গাইছেন অলকা ইয়াগনিক আর হংস রাজহংস, সিনেমা কচ্চে থাকে সুরেশ অজিচন।

0: শ্রোতা ভণী, আজি শুক্রবার। নিহতি ভাবে তন মন ধনর আও এক অধ্যায়ের আমি আপনার স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু কথা রাখিবু। এই কথা আপনার ভাবুবে, হ্যাঁ আমি সময় কু জানি আজ আপনার আনিছু এক সুন্দর আলোচনা যে ঝাউ মারিবার কারণ ও তার প্রতিকার। এ বিষয়ে আসন্তু কিছু জানিবা। এ বিষয়ে আমাকে কৌছন্তি ডাক্তার জ্যোৎস্নাময়ী মহারণা।
1: বর্তমান 45 ডিগ্রি 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছি। এখন বিশ্বতাপায়ন বা ইংরাজী গ্লোবাল ওয়ার্মিং কুহযায়। এহা যোগু তাপমাত্রা বড়ি থাকে। বিশ্বতাপায়ন বা গ্লোবাল ওয়ার্মিংর মুখ্য কারণ হল গাড়ি মটর কলকারখানা দ্বারা বায়ু প্রদূষণ হয়ে ওজন স্তরকু নষ্ট কলারু সূর্যকিরণ সিধাসলক পৃথিবী উপরক আসি উত্তাপ বৃদ্ধি করুচি। বর্তমান জঙ্গলর বৃক্ষ লোক মানে যেপরি কাটুছন্তি ও নূতন জঙ্গল সৃষ্টি নহবা কারণরু বায়ুমণ্ডলর উত্তাপ বৃদ্ধি হেউচি। গছ কাটিবা দ্বারা বর্ষা কম হেউচি এবং বায়ুমণ্ডলর তাপমাত্রা বৃদ্ধি পাউচি। বর্তমান বহুল পরিমাণে এসি ব্যবহৃত হইতিবারু নির্গত হেউতিবা গ্যাস উত্তাপ বৃদ্ধির প্রমুখ কারণ। এণু বিভিন্ন প্রকারর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়ে। গ্রীষ্ম ঋতুরে প্রমুখ স্বাস্থ্যগত সমস্যা হল ঝাউ মারিবা বা অংশুঘাতের পীড়িত হওয়া। গ্রীষ্ম ঋতু এক কষ্টদায়ক ঋতু হিসাবে পরিগণিত হুয়ে। বিশ্বতাপায়ন বা গ্লোবাল ওয়ার্মিং যোগু বর্তমান জনজীবন অস্তব্যস্ত। সাধারণত এই ঋতুরে আমি ঝাউ মারিবা বা অংশুঘাতের পীড়িত হইথাও। আসন্তু আলোচনা করিবা ঝাউ মারিবা কণ। বহু সময় ধরি শরীর বাহারর বর্ধিত উত্তাপ সংস্পর্শে আসিলে বা সূর্যঙ্কর তাপমাত্রা অধিকা রহিবা সময়রে যদি আমি ঘরে নরহি বাহারে রহিবা সেই সময়রে হঠাৎ অসুস্থতা অনুভব করু। ওঠ শুখি যায়, মুন্ড বুলাই হুয়ে, বেলেবেলে অনেক চেতাশূন্য মধ্য হয়ে যাতে। এপরি অবস্থাকু আমি ঝাউ মারিবা কিংবা অংশুঘাত পীড়িত অবস্থা বলে কইথাও। ইংরাজীরে এহাকু সনস্ট্রোক বা থর্মিক ফিবর কহন্তি। গ্রীষ্ম ঋতুরে যেতবেলে আম শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করিবারে বিফল হুয়ে সেই সময়রে ঝাউ বা অংশুঘাতরে মানুষ পীড়িত হুয়ে। এই সময়রে আম শরীরর তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটকু বড়ি যায়। সবু বয়সর লোক মানে বর্ধিত তাপমাত্রা যোগু ঝাউরে পীড়িত হইথান্তি। স্কুল যাওতুবা পিলা মানে বেলেবেলে খালি পেটরে বহু সময় রহি যান্তি ও পানি পিবারে অবহেলা করন্তি। তা ছড়া অনেক ছুয়া খরারে বহু সময় ধরি খেলিবা ও বুলিবা দ্বারা শরীররু সমস্ত জলীয় অংশ শুখি যায়। ফলরে দেহ হাত ঝিমঝিম হুয়ে, বান্তি লাগে, মুন্ড বুলায়ে ও চেতাশূন্য হয়ে ঝাউ বা অংশুঘাতরে পীড়িত হইথান্তি। বৃদ্ধ লোকমানে মধ্যে বহু সময় খরারে রহিলে বাহারর তাপমাত্রা সহিপারন্তি নাহিঁ। মস্তিষ্কর সন্তুলনতা হরাই বসন্তি ও চেতাশূন্য হয়ে পড়ন্তি। ঘর বাহারে কেবল ঝাউ মারে তা নুহে, ঘর ভিতরে মধ্যে ঝাউ মারি থাকে। মহিলা মানে ঘর কামরে ব্যস্ত রহি খাইবা ও পানি পিবারে অবহেলা করন্তি। এথিপাই সেমানে মধ্যে অংশুঘাতরে পীড়িত হইথান্তি। দিনমজুরিয়া মানে খরারে কঠিন পরিশ্রম করি ঝাউর শিকার হইথান্তি। খেলাড়ি ও মিলিটারি ব্যক্তি মানে অনেক সময় বর্ধিত তাপমাত্রায় বাহারে রহিবার অংশুঘাতরে পীড়িত হইথান্তি। এপরিকি বয়স্ক লোক মানে যেউমানকর হৃদরোগ, ফুসফুস জনিত রোগ ও বৃক্ক রোগ অছি সেমানে বহু সময় খরা সংস্পর্শে আসিলে ঝাউ বা অংশুঘাতরে পীড়িত হইথান্তি। যেউম ব্যক্তি মানে পুরাতন রোগরে পীড়িত থিবারু অনেক ঔষধ সেবন করুথান্তি সেমানকু ঝাউ মারি থাকে। এই বিপদজনক অবস্থা মানুষ ব্যতীত পশুপক্ষী মানক মধ্যে দেখা যাই থাকে। বাহারে বুলুথিবা পশুপক্ষী মানক অপেক্ষা গৃহপালিত পশুপক্ষী মানকু বেশি ঝাউ মারি থাকে। খরাদিনে কুয়ো, গড়িয়া, পোখরী সবু শুখি যাই থাকে। পানি অভাবরু সেমানে ঝাউর শিকার হইথান্তি। তা ছড়া খরা কুডরি সেমানে যেকোনসি আবদ্ধ স্থানরে রুহন্তি, যাহাদ্বারা খোলা বায়ু প্রবাহরু বঞ্চিত রুহন্তি। এণু সেমানে ঝাউরে পীড়িত হুয়ন্তি। বহুত মালিক নিজের পোষা কুকুরকু কার ভিতরে বন্দ করি বজার করন্তি। কেতক মধ্যে ছোট ছুয়াকু কার ভিতরে রখি নিজের বাহার কাম করি বসন্তি। আবদ্ধ জায়গায় রহিবারু সেমানকু ঝাউ মারি থাকে। এই সময়রে মস্তিষ্করু অক্সিজেনর পরিমাণ কমি যায় ও অংশুঘাতরে পীড়িত হুয়ন্তি। অংশুঘাতর মুখ্য কারণ হল খরাদিনে কম পানি পিবা, প্রচণ্ড খরারে ব্যায়াম করিবা কিংবা কঠিন পরিশ্রম করিবা, অনিয়ন্ত্রিত রক্তচাপ ও মধুমেহ, মদ্যপান, শারীরিক অসুস্থতা, বার্ধক্য, খালি পেটরে অনেক সময় রহিবা, ছতা ও টোপি ননেই বাহারকু বাহারিবা, টাইট ও কলা রঙ্গর পোশাক পিঁধি বাহারকু বাহারিবা ইত্যাদি। তেবে আসন্তু আলোচনা করিবা ঝাউ বা অংশুঘাতর লক্ষণ সবু কণ হইপারে। দেহর তাপমাত্রা অত্যধিক বড়ি যা পাখাপাখি 106 ডিগ্রি ফারেনহাইট, মুন্ড বিন্ধা হওয়া, মুন্ড হালকা লাগিবা সহ শূন্য হয়ে যা, ଦେହ ଗରମ ଥାଇ ମଧ୍ୟ ଦେହରୁ ଝାଳ ନ ବାହାରିବା, ଗୋଡ଼ ହାତ ଘୋଳାବିନ୍ଧା ହେବା ସହ ଦୁର୍ବଳ ଲାଗିବା, ବାନ୍ତି ବାନ୍ତି ଲାଗିବା ସହ ବାନ୍ତି ହେବା, ଛାତି ଧଡ଼ଧଡ଼ ହେବା, ନାଡ଼ିର ଗତି ତୀବ୍ର ହେବା, ନିଶ୍ୱାସ ଜୋର ଜୋର ନେବା, ଚର୍ମ ଶୁଖିଯିବା, ଚେତାଶୂନ୍ୟ ହୋଇଯିବା, ମାନସିକ ବିଶୃଙ୍ଖଳା ଇତ୍ୟାଦି ଦେଖାଯାଏ। ବର୍ତ୍ତମାନ ଆସନ୍ତୁ ଆଲୋଚନା କରିବା ଝାଉଁ ବା ଅଂଶୁଘାତର ପ୍ରତିକାର କିପରି ହୋଇପାରିବ। ଯଥାସମ୍ଭବ ଭାବେ ଆମେ ଚେଷ୍ଟା କରିବା ଉଚିତ ଯେ ପ୍ରଚଣ୍ଡ ଖରାରେ ଆମେ ବାହାରକୁ କିପରି ନ ବାହାରିବା। ଯେତେ ଜରୁରୀ କାମ ଥିଲେ ମଧ୍ୟ ସୂର୍ଯ୍ୟଙ୍କ ତାପମାତ୍ରା କମିଗଲେ ବାହାରକୁ ବାହାରିବା ଉଚିତ। ଯଦି ବାହାରକୁ ଯିବା ତ ଛତା ଓ ପାଣି ବୋତଲ ସାଙ୍ଗରେ ନେବାକୁ ଭୁଲିବା ନାହିଁ। ଖରାଦିନେ ବାହାରକୁ ବାହାରିଲେ ମୁଣ୍ଡରେ ଓଦା ଗାମୁଛା, ଟୋପି ଓ ଆଖିରେ କଳାଚଷମା ବ୍ୟବହାର କରିବା ଉଚିତ। ଶରୀରରୁ ଜଳୀୟଅଂଶ କମିଯାଉଥିବାରୁ ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ପ୍ରଚୁର ପରିମାଣର ଫଳ, ଫଳରସ, ପଇଡ଼ ପାଣି, ତୋରାଣି, ଲେମ୍ବୁ ପାଣି, ଘୋଳଦହି ଇତ୍ୟାଦି ପିଇବା ଦରକାର। ଚା, କଫି ଓ ମଦ୍ୟପାନ ଠାରୁ ଦୂରେଇ ରହିବା ଉଚିତ। ଖରାଦିନେ ଢିଲା ସୂତା ପୋଷାକ ପିନ୍ଧିବା ଉଚିତ। କିଛି ବି ଅସୁସ୍ଥତା ଅନୁଭବ କଲେ ଗଛ ଛାଇ କିମ୍ବା ଘରେ ବିଶ୍ରାମ ନେବା ଉଚିତ। ମଧୁମେହ ଏବଂ ଉଚ୍ଚ ରକ୍ତଚାପ ରୋଗୀମାନେ ଖରାରେ ବାହାରକୁ ବାହାରିବା ଉଚିତ ନୁହେଁ। ପୁରାତନ ରୋଗ ପାଇଁ ଔଷଧ ସେବନ କରୁଥିବା ରୋଗୀ ବର୍ଦ୍ଧିତ ତାପମାତ୍ରା ସମୟରେ ବାହାରକୁ ନ ବାହାରିବା ଉଚିତ। ବୃଦ୍ଧ ବୃଦ୍ଧା, ଛୋଟ ଛୁଆ, ପୋଷା କୁକୁର ଓ ବିଲେଇ ଏମାନଙ୍କୁ ବାହାରକୁ ଛାଡ଼ିବା ଉଚିତ ନୁହେଁ। ପଶୁପକ୍ଷୀମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ପାତ୍ରରେ ପାଣି ରଖିବା ଉଚିତ, ଯାହାଫଳରେ ସେମାନେ ଖରାରେ ପାଣି ପିଇ ଝାଉରୁ ରକ୍ଷା ପାଇପାରିବେ। ଅଧିକ ସମୟ ଖାଲି ପେଟରେ ରହିବା ଉଚିତ ନୁହେଁ। ଅସୁସ୍ଥତା ଓ ଦୁର୍ବଳ ଲାଗିଲେ ପାଖରେ ORS ପ୍ୟାକେଟ୍ ରଖନ୍ତୁ ଓ ORS ପାଣି ପିଅନ୍ତୁ। 2015 ମସିହାରେ ଝାଉ ବା ଅଂଶୁଘାତରେ ମେ 24 ତାରିଖ ପର୍ଯ୍ୟନ୍ତ ଓଡ଼ିଶାରେ 23 ଜଣ ମୃତ୍ୟୁବରଣ କରିଥିଲେ। April 23, 2016 ମୃତ୍ୟୁ ସଂଖ୍ୟା 79 ବଢ଼ିଥିଲା। ଏହା କେବଳ ତାପମାତ୍ରା ବୃଦ୍ଧି ହେବାରୁ ମୃତ୍ୟୁ ସଂଖ୍ୟା ବଢ଼ିଥିଲା। ଉପରୋକ୍ତ ନିୟମାବଳୀକୁ ଅନୁସରଣ କଲେ ଆମେ ଅଂଶୁଘାତ ପରି ବିପଜ୍ଜନକ ଅବସ୍ଥାରୁ ମୁକ୍ତି ପାଇପାରିବା। ଆସନ୍ତୁ ଆଲୋଚନା କରିବା ଝାଉ ବା ଅଂଶୁଘାତରେ ଆକ୍ରାନ୍ତ ରୋଗୀକୁ ଆମେ କିପରି ଚିକିତ୍ସା କରିବା। ସର୍ବପ୍ରଥମେ ପୀଡ଼ିତ ବ୍ୟକ୍ତିକୁ ଛାଇ ଜାଗାକୁ କିମ୍ବା ଅପେକ୍ଷାକୃତ କମ୍ ତାପମାତ୍ରା ବିଶିଷ୍ଟ ସ୍ଥାନକୁ ଆଣି ମୁଣ୍ଡକୁ ଥଣ୍ଡା ପାଣିରେ ଧୋଇଦେବା। କିଛି ସମୟ ତାକୁ ବିଞ୍ଚିବା, ନଚେତ୍ ଫ୍ୟାନ୍ ତଳେ ବସାଇଦେବା। ଝାଉଁ ମାରିଥିବା ବ୍ୟକ୍ତିର ପିନ୍ଧିଥିବା ପୋଷାକକୁ ସାମାନ୍ୟ ଢିଲା କରି ଓଦା କପଡ଼ାରେ ପୋଛିଦେବା। ତଥାପି ଅସୁସ୍ଥ ଲାଗିଲେ ଥଣ୍ଡା ପାଣିରେ ବୁଡ଼େଇବା ଉଚିତ। ରୋଗୀକୁ AC ବା କୁଲର ସାମ୍ନାରେ ମଧ୍ୟ ରଖିପାରିବା। ବରଫକୁ ରୋଗୀର କାଖ, ବେକ ଓ ପିଠିରେ ଦେବା, କାରଣ ଏହି ସ୍ଥାନରେ ରକ୍ତ ସଞ୍ଚାଳନ ଅଧିକ ହୋଇଥାଏ ଏବଂ ଚର୍ମର ନିକଟସ୍ଥ ହୋଇଥିବାରୁ ଶରୀରର ତାପମାତ୍ରା କମିଯାଏ। ଯଦି ରୋଗୀ ସଚେତନ ଅବସ୍ଥାରେ ଥିବ ତାକୁ ପାଣି ପିଇବାକୁ ଦେବା ଓ ରୋଗୀକୁ ନିକଟସ୍ଥ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରକୁ ପଠାଇ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପରୀକ୍ଷା କରାଇବା। ଯଦି ଉଚିତ ସମୟରେ ଆମେ ରୋଗୀକୁ ନିକଟସ୍ଥ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରକୁ ନ ପଠାଇବା ରୋଗୀ ମୃତ୍ୟୁବରଣ ମଧ୍ୟ କରିପାରେ। ବେଳେବେଳେ ମଣିଷ ଶୋଇବା ଅବସ୍ଥାରେ ମଧ୍ୟ ଝାଉ ମାରିଥାଏ। ଦିନସାରା ଖରାରେ କଠିନ ପରିଶ୍ରମ କରୁଥିବା ବ୍ୟକ୍ତି ଏହି ଅବସ୍ଥାର ଶିକାର ହୋଇଥାନ୍ତି। ବିଶେଷ କରି ଯୁବକମାନେ ଶୋଇବା ଅବସ୍ଥାରେ ଚେତାଶୂନ୍ୟ ହୁଅନ୍ତି। ଝାଉଁ ବା ଅଂଶୁଘାତକୁ ଯଦି ଆମେ ଠିକ୍ ଭାବରେ ଚିକିତ୍ସା ନ କରିବା, ଅସ୍ଥାୟୀ ହେଉ ବା ସ୍ଥାୟୀ ଭାବରେ ହେଉ, ଶରୀରର ମୁଖ୍ୟ ଅଂଶଗୁଡ଼ିକ ଯଥା ହୃଦଯନ୍ତ୍ର, ଫୁସ୍ଫୁସ୍, ବୃକ୍କ, ଯକୃତ ଓ ମସ୍ତିଷ୍କ ଅକାମୀ ହୋଇଯାଏ। ଶରୀରର ତାପମାତ୍ରା ମଧ୍ୟ 106 ଡିଗ୍ରୀ ଫାରେନହାଇଟ୍ରୁ ଅଧିକା ହୋଇଯାଏ। ତାପମାତ୍ରା ଯେତେ ଅଧିକା ହୁଏ ରୋଗୀ ସେତିକି ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହୁଏ, ଏପରିକି ଝାଉଁରେ ମୃତ୍ୟୁବରଣ ମଧ୍ୟ କରିଥାଏ। ବର୍ତ୍ତମାନ ରାଜ୍ୟର ପ୍ରତ୍ୟେକ ପ୍ରାଥମିକ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ର, ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ର, ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରଗୁଡ଼ିକରେ ଅଂଶୁଘାତ ନିମନ୍ତେ ଜରୁରୀକାଳୀନ ସେବା ଉପଲବ୍ଧ ଅଛି। ତା ଛଡ଼ା ରେଡିଓ ଓ ଟେଲିଭିଜନରେ ମଧ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନତା ଉପରେ ପ୍ରଚାର କରାଯାଉଛି। ପ୍ରତ୍ୟେକ ଗ୍ରାମ ବା ସହରର ଲୋକମାନେ ଏହି ସୁବିଧାକୁ ଉପଲବ୍ଧ କରି ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ନିଜର ସ୍ୱାସ୍ଥ୍ୟକୁ ଝାଉ ବା ଅଂଶୁଘାତ କବଳରୁ ରକ୍ଷା କରିପାରିବେ ଓ ଅନ୍ୟମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନତା କରାଇପାରିବେ, ଯାହାଦ୍ୱାରା ଆମେ ଗୋଟିଏ ସୁସ୍ଥ ଓ ସୁନ୍ଦର ସମାଜ ଗଠନ କରିପାରିବା। ଅଂଶୁଘାତ ସଙ୍ଗେ ମୁକାବିଲା କରିବା ପାଇଁ ସରକାର ସ୍ୱତନ୍ତ୍ର କେନ୍ଦ୍ର ଖୋଲିଛନ୍ତି। ସବୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟକେନ୍ଦ୍ରରେ, ଅଙ୍ଗନବାଡ଼ିରେ ମଧ୍ୟ ORS ଉପଲବ୍ଧ ହେଉଛି। ORS ପାଣି ପିଇଲେ ଅଂଶୁଘାତରୁ ଉପଶମ ମିଳିଥାଏ। ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍ତରରେ ଶୁଦ୍ଧ ପାନୀୟ ଜଳ ରାସ୍ତାରେ ଓ ଟ୍ରେନ୍ରେ ଯୋଗାଇ ଦିଆଯାଉଛି। ବେଶୀ ଶୋଷ ହେବା ଆଗରୁ ଏବଂ ଓଠ ଶୁଖିବା ଆଗରୁ ଯଥେଷ୍ଟ ପାଣି ପିଇବା ଉଚିତ। 50 ଡିଗ୍ରୀ ଟେମ୍ପରେଚର ହେଲେ କଳକାରଖାନା ଓ ନିର୍ମାଣ ଶ୍ରମିକଙ୍କର ସରକାର କାମ ବନ୍ଦ କରିଥାନ୍ତି। ଯଦି କେହି କାମ କରାଏ ଏହା ଏକ ଦଣ୍ଡନୀୟ ଅପରାଧ ଭାବରେ ଗଣିତ ହୁଏ। ସରକାରୀ ବା ବେସରକାରୀ ସ୍କୁଲ କଲେଜଗୁଡ଼ିକ ମଧ୍ୟ ବନ୍ଦ କରାଯାଇଥାଏ। ସ୍ୱାସ୍ଥ୍ୟ ହିଁ ସମ୍ପଦ, ଏଣୁ ଆମେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଚେତନ ବାର୍ତ୍ତାଗୁଡ଼ିକୁ ନିଜେ ପାଳନ କରିବା ସହ ସମାଜକୁ ଏହା ସମ୍ବନ୍ଧରେ ଜଣାଇବା ଏବଂ ଅଂଶୁଘାତର ନିରାକରଣ କରିବା। ଏହା ହିଁ ଏହି ଗ୍ରୀଷ୍ମ ଋତୁରେ ଆମର ମୁଖ୍ୟ ଲକ୍ଷ୍ୟ ହେବା ଉଚିତ। ହୋମିଓପାଥି ଚିକିତ୍ସା ପଦ୍ଧତିରେ ମଧ୍ୟ ଅଂଶୁଘାତ ନିମନ୍ତେ ଅନେକଗୁଡ଼ିଏ ଔଷଧ ଅଛି। ସେଗୁଡ଼ିକ ହେଲା ବ୍ରାୟୋନିଆ, ଜେଲସିମିୟମ୍, ଗ୍ଲୋନାଇନ୍, ନାଟ୍ରମୁର ଇତ୍ୟାଦି। ଏଗୁଡ଼ିକ ଝାଉ ମାରିବା ଆଗରୁ ମଧ୍ୟ ଦିଆଯାଇଥାଏ। ଝାଉ ମାରିବା ପରେ ମଧ୍ୟ ରୋଗୀର ଲକ୍ଷଣ ଦେଖି ଏହି ଔଷଧଗୁଡ଼ିକୁ ଅଂଶୁଘାତର ଚିକିତ୍ସା ନିମନ୍ତେ ବ୍ୟବହାର କରାଯାଏ।

শ্রোতা ভী আপনার নিজে সুস্থ রহবা সহ অন্য মানুষ সুস্থ রাখবার দায়িত্ব বহন করতে তেবে নিজে নিজকে ভুলে যাবে না এই অনুরোধ আমি করব নিজে সচেতন হওয়া আজে যদি নিজের যত্ন নেওয়া তবে আমি অন্যর যত্ন নেওয়া নিশ্চিত ভাবে নিজকে প্রস্তুত করে পারিবা এই প্রস্তুতি কেবল শারীরিক নুহে উভয় শারীরিক এবং মানসিক কথা এইটি আপনার কেদবা চাহে যে শরীর সুস্থ মন সুস্থ লে আমি নিশ্চিত ভাবে সুস্থ জীবনশৈলী বঞ্চিপার এই কথা সহ আজ কার্যক্রম এইটি রাখুছ আজপ্রাই বিদায় দিও।

0: ଆରୁ ହନେ ଏର ଥିଲେ ଯଦି ନାଭେ ହେଡ଼ୁ ହେଖା ମେଦୁ ଆତିଲି ହେଲେ ଏକା ବାକେନ୍ ଏସ୍କେ ନାଲଖୁବୁତା ନାନୁ କା ଏକାତରା କାନାବାର ନାନୁ ଖେଣିଆ ଖାବରା ମନାଲ ଦାତ ଆରୁ ଘାଏ ଘାଏ ନାଭେ ହେଡ଼ୁ ହେଖାନୁ ହନେ ଖାଦି ଭି ମାନିକି କା ଏକା ବାକେନ୍ ଏକାବତ ଯଦି ରାପିଡ଼ି ଚାହେଲେ ନାମେ ଖାଦି ମାନିକି ହନେ ଆଉ ଇଦା ତା ଏ ଥ୍ରୀ ଆରୁ ଇଦା ଯେତେବେଳେ ମାଞ୍ଜା ହେଲେ ନାମ ଯେନ୍ ହାରବୁନ୍ତା ଲହ ବେରୁଆ କା ଯାହା ମାନ୍ଦା ରାତିଲି ନାମେ ପୁରୁଖାର ଗୁଠି ଯାହା ଏର୍ କାଚାର ଅନ୍ୟବନ ନାମ ଲଗାବଦାତ ଆରୁ ଠିକ୍ ମାନ୍ଦାତ ଆର୍ ଇନ୍ନେ ବି ଘାଏ ଘାଏ ମାନି ଯେ ଏକାବତ ମା ଏ ଥ୍ରୀ ନାମେ ମେଦୁ ବୁଲାନ୍ତା ଅସୁବିଧା ଗୁଠିଦୁ ଯେନ୍ଟାକି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସମସ୍ୟା ବୁଲିକିରି ତେଙ୍ଗାଲନାର ଆବଡ଼ା ନାମ ବାଲଦାତ ଏକାନ ବାଲଦାତ ବାକେନ୍ ଏନ୍ଦିରିକି ଲଗାନ ମାନାଲି ଏକାନେ ମାନି ଆତାନ ଯେହେତୁ ବାଲଦାତ ବୁଲିକିରି ଘାଏ ଘାଏ ନାମେ ଜିଆ ଭି ବୁଙ୍ଗିକି ଆରୁ ଆଦ ଏଥ୍ରୁ କା ମାଲ ଏଥ୍ରିକୁନ୍ ଭି ଏକା ଜିନିଷ ବନ୍ ଭିଲ୍ ନାମ ସହଜ ହିସାବ ମା ହନା କଥା ଏନ୍ଦିରିକି ଯଦି ନାମ ଅବହେଲା ନା ନଥିଲେ ଆବଡ଼ା ଗୁଠି ଧୀରେ ଧୀରେ ବାଢ଼ି ଆରୁ ବାଢ଼ିଟେ ସମସ୍ୟା କାମି ଆରୁ ଘାଏ ଘାଏ ତା ଜିଆ ଭି ବୁଙ୍ଗନା କାନା ଭି ସମ୍ଭାବନା ଆଦଗେ ରାଇ ତ ଏକା ଜିନିଷ ବନ୍ ଭି ନାମ ଅବହେଲା ମା କାମନା କଥା ଦୁ ଆର୍ ନାମ ଯେନ୍ତା ଏର୍କାଦା ଯେ ନାମେ ସମାଜନୁ ଗୁଠି ଯେତେବେଲେ ହାତଦୁନ୍ଟା ଜନ୍ମରାଲି କୁକା ହାତଦୁ ମାନନାଥ କା କୁକୁ ହାତଦୁ ଆବଡ଼ାର୍ଗେ ନାମେ ଯେନ୍ତା ପାରମ୍ପରିକ ଯେନ୍ ହିସାବନୁ ଜନମ କାମାଲିଆର ତାପରେ ତାଙ୍କର ଏକାନେ ଏମତାଲିଆର ଏକାନେ ଇସୁଙ୍ଗ ମାଖାବାଲିଆର ଏକାନେ ସେକାଲିଆର ଇ କଥାନ୍ତା ନାମ ଇନ୍ନାତକ ଭି କାମା ବାରାଲଦାତ ଆରୁ ନାମେ ସ୍ୱାସ୍ଥ୍ୟବନ ଠିକ୍ ହିସାବନୁ ଇନାଗି ଲଗାନ ହାତଦୁ ବଚୁରକେ ଜନମ ମାଞ୍ଚକାନ୍ତି ଇନ୍ନେ ତା ଯତନ ହୁଆ ଖାତରାଲି ହେଲେ ଘାଏ ଘାଏ ନାମ ଯଦି ବଡ଼କା ଆଲାର୍ଗେ କିଛି ଅନ୍ଟା ମାଞ୍ଜା ହେଲେ ତା ନାମ ତେଙ୍ଗା ଆହାଲ ଦାତ ଆରୁ ଇନ୍ନେ ମାଞ୍ଜିକିଛି ବୋଲିକିରି ନାମ ଡାକ୍ତର ତାରା କାଲ ଦାତ ଆରୁ ଆଦିକି ଚିକିତ୍ସା ନାନାଲ ଦାତ ହେଲେ ଘାଏ ଘାଏ ଇନ୍ଦ୍ରମାନିକା ହାତଦୁ ବଚୁରକେ ଯଦି କେନ୍ସି ଯଦି ଅସୁବିଧା ମାଞ୍ଜା କେରା ହେଲେ ଆ ହାତଦୁ ତା ପଲ୍ଲି ତେଙ୍ଗା ହେଲେ ନାମ ହିନ୍ ଚିନ୍ତା ନାନ୍ଦାତ ଯେ ଇନ୍ନେ ମାଞ୍ଚିକିର ଇଦାଦ ଇନ୍ନେ ଦୁ ବୋଲିକିରି ଭାବଦାତ ଆରୁ ଆ ହିସାବନୁ ଚିକିତ୍ସା ନାନ୍ଦାତ ଆକୁନ୍ତା ବିଜ୍ଞାନ ବହୁତ ଆଗଲିକେ କେରା ଦିନ ହେଲେ ପୁରୁଖାନ୍ତାର ନାମେ ଯେତେବେଲେ ତାମ ତମେ ଜିଆନୁ ତାମ ଯେତେବେଲେ ରାଲିଆର ଚାଲରାଲିଆର ହୁ ସମିଆନୁ ହାତଦୁଣ୍ଡା ମାଞ୍ଜା ହେଲେ ଯେନ୍ତା ତମ ଆକାଚାର ହେତ୍କିନ୍ ତା କମାଲିଆର ଆର୍ ଯଦି ଭି ଆ ହାତଦୁ ସେ କୁକୁନୁ କା ହେଡ଼ୁନୁ କା ମେଦୁନୁ କିଛି ଯଦି ଉର୍ଖା ହେଲେ ଆଦାନ ବାଲିଆର ଯେ ତା ଅଲତି ମାଞ୍ଚିକିଛି କା ଇନ୍ଦ୍ରଣ୍ଟା ହନେ ଭାବିକିରି ଆଦାନ ଦାଗାଲିଆର ହୁନ୍ ଆରୁ ଅଣ୍ଟା ହନେ ଭି ରାଚା ଯେ ହୁ ସମିଆନୁ ଆର୍ ଦୁସରା ଚିକିତ୍ସା ପଦ୍ଧତି ଏବଂ ତାମ ବାଲ୍ଲାଲିଆର ତା ଅନ୍ନୁ ଭି ଘାଏ ଘାଏ ଛାଡ଼ାଲିଆ ଆଦି ବିଶ୍ୱାସ ଭି ଅଣ୍ଟା ରାଚା ଆରୁ ଘାଏ ଘାଏ ଇନ୍ନେ ମାନି ଯେ ଜିନିଷ ବଦରାଇ ଅଲଗା ଆରୁ ନାମ ଚିକିତ୍ସା ନାନାଲିଆର ଇବଡ଼ାର ଭି ଅଣ୍ଟା ଅଲଗା ହିସାବନୁ ତା ଆ ହାତଦୁସ୍କେ ଜିଆଧି ଘାଏ ଘାଏ ବିପଦନୁ ଖାତରାଲିଆ ତା ଯାହା ବି ମାନ୍ନା ହନେ ହେଇ ହେଇକିରି ଧୀରେ ଧୀରେ ତା ଯେତେ ଟିକେ ଆଗଲି ବାର୍ଚାରିନ୍ ଆରୁ ଆଖାରିନ୍ ଯେ ନାମେ ମେଦୁକି ଲଗାନ ଏକାନେ ନାମ ଯତନ ହତ୍ ଆରୁ ଏକାନେକିରି ନାମ ରଥ ହେଲେ ଭବିଷ୍ୟତକେ ଲଗାନ ହନେ ଅସୁବିଧା ମଲ ମାନ ଆରୁ ଠିକ୍ ହିସାବନୁ ନାମେ ଜିଆବଦ ର ଆଉ ଚାଲରା ଅଙ୍ଗତ ନାମେ ସମାଜନୁ ସୁସ୍ଥ ସୁନ୍ଦର ହେଇକିରି ବୁଲିକିରି ଆଖାରିନ୍ ଫିର୍ ଭି ସରକାର କେମିତି ଦାୟିତ୍ୱ ଯେ ଆଦ ଏକାନେକିରି ନିଜର ରାଜିନ୍ତା ଆଲାର ଗୁଠି ସରକାରଙ୍କ ତରଫତି ଯେତିକି ସୁବିଧା ଚିଆ ଖାତରାଲି ଆଦ ନାମେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ମାନ୍ନା କା ଶିକ୍ଷା ମାନ୍ନା କା ଯେନ୍ କାନାବାନା ଗମନାଗମନ ବୋଲିକିରି ତେଙ୍ଗାଲନାର କମ୍ୟୁନିକେସନ୍ ହୁର୍ମି ସୁବିଧା ନାନାଗି ସରକାର କେଉଁଟା ଦାୟିତ୍ୱ ଆଥିଲି ଆରୁ ଏକାନେକିରି ଭିନ୍ ଭିନ୍ ସଂସ୍ଥା ଜରିଆନୁ ଆ ନାଲ୍କୁ ଗୁଠିତ ମାନ ଆଲାର ଗେ ଚାହାନୁ ଆଡ଼ସାଙ୍ଗ ଆଦିଗେ ଲଗାନ୍ ଭି ବ୍ୟବସ୍ଥା ମାଞ୍ଜିକିଛି ତା ଯେନ୍ କଥା ନାମ କାଚନେଖରାଲ କାତ ଯେ ନାମେ ମେଦୁ ଯଦି ନାସରା ହେଲେ ନାମ ଏକାନେ କାମାଲ କାତ ହୁଦତ ତା ସତ୍ କଥା ଯେ ଯଦି ମେଦୁ ନାସରା ହେଲେ ନାମ ଡାକ୍ତର ତାରା କ ତାକୁନ୍ ତା ହିସାବନୁ କିନ୍ତୁ ଏକାନେକିରି ମେଦୁ ମା ନାସର ତାହିଁ ଆଗ୍ଲିନ୍ତି ନାମେ ଏନ୍ଦିର ବ୍ୟବସ୍ଥା କାମନା କଥା ଆରୁ ନାମ ଆଗେ ଲଗାନ୍ ଏନ୍ଦିର ସୁବିଧା ହେଲି ଆ କଥାନ୍ ଭି ଆହନା କଥା ତା ନାମେ ହାତଦୁ ବଚୁରକେ ଏକା ନାମ ଯଦି ବଡ଼କା ମାଞ୍ଚକୁ ହିଁ ଯେନ୍ ଯେନ୍ ସବୁ ରୋଗ ବେମାର ଆଥିଲି ବିଜ୍ଞାନ ଆକୁନ୍ ଚିହ୍ନା ଦିନ ଆରୁ ଆଦିଗେ ହିସାବନୁ ଏକାନିକିରି ଆ ରୋଗ ମାନ୍ନା ଆଗ୍ଲିନ୍ ଟୀକା ହୁଆ ଖାତିରି ଆଉ ଟୀକା ଅଚକୁନ୍ ଏକାନିକିରି ଇ ରୋଗ ବେମାର ଗୁଠିଦ ମାଲବାରି ଆରୁ ନାମ ସୁସ୍ଥ ସୁନ୍ଦର ହେଇକିରି ନାମ ରା ଅଙ୍ଗତ ନାମେ ଜିଆବନ ଆଗ୍ଲି ଆଗ୍ଲି ହୁଆ ଅଙ୍ଗତ ଆ କଥାନ୍ ଭି ସରକାର ଚିନ୍ତା ନାଞ୍ଜିକିଛି ଆରୁ ଯେତେ ଏକାନିକିରି ଟୀକା ହର ଆଦିଗେ ଲଗାନ୍ ଭି ଯେତେ ରିନ୍ ବାତିଆଲି ଆଉ ଇ ବଦ ଯେନ୍ତାକିରି ଯେତେର ଆହର ଆଦିଗେ ଲଗାନ୍ ଭି ଭିନ୍ ଭିନ୍ ସମିଆନୁ ଆଲାର ଗେ ଲଗାନ୍ ଇ ବାର୍ତ୍ତା ଚିଆଲି ଭିନ୍ ଭିନ୍ ଜରିଆନୁ ଇ ଗଣମାଧ୍ୟମନୁ ପେପରନୁ ଉର୍ଖାଲି ନାମେ ରେଡ଼ିଓନୁ ତେଙ୍ଗାଲି ଆରୁ ଭିନ୍ ଭିନ୍ ଯେନ୍ ନାମେ ଡାକ୍ତରଖାନା ଗୁଠିଏ ଦାଥିଲି ଆସାନ୍ ଭି ଯେନ୍ ଡାକ୍ତର ଆଜ୍ଞା ଘର ରାନାର୍ କା ନର୍ସ ଗୁଠିଆର ରାନାର୍ আবড়ার যেতে ঋণ বাতিয়ালনার নে দিন ভি কালনার আসান গে তা ই প্রকার কথান তেঙ্গালনার আসান ভি ফটু ভি মার্চকা আতলি যে আলার পাঢ়র আর আহর বলিকি তা ইন্নে ভিন ভিন কিসম ব্যবস্থাপন গ্রহণ কামিকি একানে আলার আহর আর আদগে সুবিধাবন হুয়াঙ্গর আ কথান ভি তেঙ্গালি হলে প্রকৃতিরে ই টিকা যেন কথা খাতির কিছি এন্দির এন্দির রোগ বেমারগে এন্দির এন্দির টিকা আতলি আর টিকা গুঠি বধ নামে জন্মার কান্তি একা সামিয়ান্তি একানেকি হুয়া খাতিরি কাতাঙ্গি আগলিন হুয়া খাতিরি আউ ইয় বছর তো হুয়া খাতিরি ই কথান নাম যেতিত আহনা দরকার দু তা ই কথা বন একানেকি নাম আহ তাদগে লাগান আকাশবাণী তারতি ইনায় মেহেচকা দাম আমি ই দেবীপালিসান যেন সিএসসি মানে কমিউনিটি হেলথ সেন্টার যেন আতিলি মানে গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র আসান যে নালকুনানালার বহুমুখী স্বাস্থ্য সহায়িকা তামান মাল্টিপারপাস হেলথ সুপারভাইজর বালনার নামে ইংলিশ নু তা আর বার্চকানার তামে নামে মানালি শ্রীমতী কন্দ বাগ তা ইন্না তামান নাম স্বাগত নানত নামে এই কার্যক্রম মাক্কাপুপু ঝকাঝকানু আর তামান নাম মেনত আর বুঝরত যেহেতু তাম ই টিকাকরণ বিষয় নু যহ আকানার তামে নালখুদু হুদাদ তারপরে যাহা ভি রোগী গুঠিয়ার বারালনার কা যেন হাদু বুচুরি ভি বারালনার কা যেন ভি নামে গর্ভবতী মা গুঠিয়ার আতলনার আসান কি চিকিৎসা নানা বারালনার তাম হি চিকিৎসা নানালনার আর একানেকি ঠিক হিসাবে সিস্টমেটিক ট্রিটমেন্ট যদি বোধ হলে একানে চিয়া খাতিরি যেনথির লাগি কি তামে স্বাস্থ্য বোধ মুহলিন্তি ভলর আর পাছলি গে অন্য অসুবিধা মাল মানো মা গে হি ঠিক মানো আর হাদুদগে ভি ঠিক মানো আ কথান তাম বাতিয়ালনার তা ইন্না ই কার্যক্রম নু তাম তেঙ্গর যে একানেকি ই টিকাকরণ বন চিয়া খাতিরি আর একা একা সামিয়া নু চিয়া খাতিরি আদগে লাগান নামাগে লাগান নাম নেকি হাদু বছর আতলার কা নেখে সান যদি গর্ভবতী মা ঘর যদি ভি আতলার হলে আপনার একা সানগি কর আর একানেকি আদান টিকা চিয়া খাতর তা মান একানেকি চিহ্নট কামা খাতিরি ই হুর্মি কথান তামে গান ইন্না আলোচনা নানত তা যা হই না বার্ষকার নিমান এই কার্যক্রম নু স্বাগত কামাল দাম জুহার
1: নেন দেবীপালি সিএসসি বা দেবীপালি গোষ্ঠী স্বাস্থ্যকেন্দ্র নু নালখু কামালেন এঘা নামে শ্রীমতী কন্দ বাঘ নেন বহুমুখী স্বাস্থ্য সহায়িকা হিসাবরে নালখু কামালেন এঘা নালখু মঞ্চার গর্ভবতী মা নু আরম কামাক্রি জন্মার্চা হাদু ঘেন্তি ষোল বর্ষ পর্যন্ত হাতদার ঘি লাগান একা একা সুজা একা সময় নু চিয়াগে লাগি উ বিষয় নু নেন কিছি তেঙ্গাগে বাসকেন যেন আকাশবাণী নামা সমলপুরগে ঠিক সামিয়া নু সঠিক টিকা অচকুন মা আউ হাদু সুরক্ষিত মান্নার ই টিকা বন ভিন ভিন বা অলগা অলগা রোগ মা মানত বলি চিয়াগে খাতরি যেতেবেলে মা গর্ভরাই আঙেন জড়ে সুজা চিয়া লাগি গর্ভরাচা হলে আকুন আমে এসকে আহতকা মা দন্তা গর্ভ আতলি বলিকি আধগি লাগান নামহায় গাঁ নু হি আতলনার আউ সহরাঞ্চল নু হি আতলনার আশা দিদি গুঠিয়ার হলে আশা দিদি মানকার না নিশ্চয় কিট বলি আতলি আর নিশ্চয় কিট নু তাম পরীক্ষা কামর নিশ্চয় কিট নু মা ঘি পরিশ্রা মোবন হর আর পরীক্ষা কামর দুই বন্ধু আনু পরিশ্রা চিচকুন জানা খাতরকা তামানে গর্ভ আতলিক মালা যদি জড়ে গার বার্চা হলে গর্ভ আতলি অন্টা গার বার্চা হলে গর্ভ মাল্লা দিন যদি জানা খাতরাত কি গর্ভ আতলি বলিকি হলে পহলা কিরি তাম অঙ্গনবাড়ি সেন্টার নু কর আর তামহায় নামে রেজিস্ট্রেশন কামর রেজিস্ট্রেশন কামা মুঞ্জার হলে আতলি গর্ভরাচার তাহায় তিন মাস ভিতরে পহলা অন্টা সুজা হর আ সুজা ভূত কি নাম মঞ্জার টিটানস ডিপথেরিয়া টিটানস ডিপথেরিয়া ইঞ্জেকশন পহলা সুজা হর আর মাসে ছাড়িকি আরও অন্টা সুজা রত আয় সুজা ঘি নামে হি টিটানস ডিপথেরিয়া আন্তিন জড়ে সুজা অচ্চার হলে আধি পাছলে ন মাস সাত দিন মঞ্চা হলে তার মানে ডেলিভারি মানত মা মা ডেলিভারি মঞ্চা হলে জন্মার্চকান হাতদুঘি সুজা উঠি চিয়াগে খাতরত জন্মার্চা হাতদুঘি সুজা পহলা সুজা মানত বিসিজি টিকা বিসিজি টিকা জন্ম মাসতে বিসিজি টিকা হেপাটাইটিস বি আউ জিরো ওপিভি চিয়াগে লাগি বিসিজি টিকা বধ শিশু যক্ষ্মা রোগ মা মনত বলিকি চিয়াগে লাগি ଶିଶୁ ଯକ୍ଷ୍ମା ରୋଗ ଯେନ୍ ମା ମାନ ଚିଆ ଲାଗି ହେଲେ ଅଣ୍ଟା ହାତ ଯଦି ଜନ୍ମ ମାଞ୍ଚାତ ଅଢ଼େଇ କେଜି ଏମିତି କମ୍ ମାଞ୍ଚାତ ମାନେ 2 କେଜି 1.5 କେଜି କମଜୋର ଯଦି ହାତ ଦୁ ମାଞ୍ଚାତ ହେଲେ ତାଙ୍କ ବେଶୀ ଟୀକା ମା ଚିଆ ଲାଗି ଯଦି ରାଚା କରାତ କାରଣବଶତଃ ଯଦି ବର୍ତ୍ତମାନ ଚିଆ ମା ପଲ୍ଲାର ଜନ୍ମାତିଲ ହେଲେ ବିସିଜି ଟୀକା ବୋଧ ବର୍ଷେ ଭିତରେ ହିଁ ତାମ ହୁଆ ଆଙ୍ଗର ତାମ ପାଛଲି ହିଁ ହୁଆ ଆଙ୍ଗର ବର୍ଷେ ଭିତରେ ଆରୁ ଆମର OPV ଓରାଲ ପୋଲିଓ ଭ୍ୟାକ୍ସିନ ହୁବତ ଯଦି ଛୋଟ ହାତ ଦୂର ତାହେ ଯଦି କିଛି ଦେହପା ଅସୁବିଧା ରୋଦ ହେଲେ ତାଙ୍ଗ ଯଦି ଏସେନ୍ସିଆଲ ଉଜର କା ତାମ ଓଜନ ଗେ କମ୍ ର 1.5 କେଜି 2 କେଜି 3 କମ୍ ର ହେଲେ ତାମାନ ହିଁ ପୋଲିଓ ବୁନି ଜିଆମା ଖାତ୍ରି ହେଲେ ତାମା ଉଦା ପୋଲିଓ ବନ ବେଶୀ ଦିନ ତକ ମା ରହିତ ଆଦାନ ତାମାନେ 15 ଦିନ ଭିତରେ ଚିଆଗେ ଖାତ୍ରି ଆରୁ ହେପାଟାଇଟିସ୍ ବି ବୋଧ ଜଣ୍ଡିସ୍ ବା କାମଲା ରୋଗ ମା ମାନତ ବୋଲିକିରି ଚିଆ ଖାତ୍ରି ହେଲେ ହୁ ବୋଧ 24 ଘଣ୍ଟା ଭିତରେ ଚିଆଗେ ଲାଗି 24 ଘଣ୍ଟା ଏମିତି ଅତକା ମାଞ୍ଜା ହେଲା ହେଲେ ହୁ ସୁଜା ଚିଚକୁନ୍ ହିଁ ତାହା କିଛି କାମ ଲାଗି 24 ଘଣ୍ଟା ଭିତରେ ହାତଦାର ଗୁଠି ହଳଦିଆ ମାନର କାନାର ଆଖି ତାମାନେ ହଳଦିଆ ମାନକ ତାହା ଚମଡ଼ା ଗୁଠିର ହଳଦିଆ ମାନକ ଇସବୁ ଅସୁବିଧା ମାନତ ବୋଲିକିରି ହେଥିର୍ଲାଗି 24 ଘଣ୍ଟା ଭିତରେ ହେପାଟାଇଟିସ୍ ବି ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଚିଆଗେ ଖାତ୍ରି ଆନ୍ତିକେ ହାତଦୁଗେ ଯଦି 1.5 ମାସ ବା 6 ସପ୍ତାହ ବା 42 ଦିନ ଏତକ ଦିନ ଭିତରେ ତାଙ୍କ ପହଲାକରି ସୁଜା ଆରମ୍ଭ କାମା ଖାତ୍ରି ପହଲା ସୁଜା 1.5 ମାସ ଯେନ୍ ଆରମ୍ଭ କାମା ଖାତ୍ର ଆଙ୍ଗେନ୍ ହାତଦୁଗେ ପୋଲିଓ 2 ବୁନ୍ଦା ପାଟିନୁ ଚିଆ ଖାତ୍ର ତାପରେ ରୋଟା ଭାଇରସ୍ ଅଣ୍ଟା 2 ml ରହିତ ଅଣ୍ଟା CC ଅଣ୍ଟା ଆଦାନ ପୁରା ଚିଆ ଲାଗି ପାଟିନୁ ଆଉ ମହତା ଖାତ୍ରି ଆଉ ପେଣ୍ଟା ଭାଇଲେନ୍ ଅଣ୍ଟା ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଆକାରରେ ଚିଆ ଖାତ୍ରି ଆଉ ଅଣ୍ଟା FIV ଆ ପୋଲିଓ ବନ୍ଦ ଧୋଇବା କାମ ଚିକାଥିଲି ପୋଲିଓ ଯେନ୍ତା ରୋଗ ବନ୍ଦ ନିର୍ମୂଲ କାମର ହୁଦ୍ଗି ଲଗାନ ପୋଲିଓ ତ 2 ବୁନ୍ଦା ମହତା ଖାତ୍ରା ଆରୁ ହୁଦ୍ଗି ସାଙ୍ଗେ ଆର ଅଣ୍ଟା IPV ଯାଇଥିଲି ହୁଦାନ ଭାଗ କାମ ଚିକାଥିଲି ଆଦାନ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଆକାରରେ ଚିଆ ଲଗାଲି ତାପରେ ଆମର PCV ତାମାନେ ହାତଦୁଗେ ଥଣ୍ଡା କାଶ ସର୍ଦି ମା ମାନତ ବୋଲିକିରି PCV ନିମୋକୋଗାଲ କଞ୍ଜୁକେଟ୍ ଭ୍ୟାକ୍ସିନ୍ ବୋଲିକିରି ତେଙ୍ଗାଲା ଇଂଲିଶନୁ ଆଦାନ ଚିଆଗେ ଲଗାଲି ପେଣ୍ଟା ଭାଇଲେନ୍ ଯେନ୍ ବାର ତେଙ୍ଗାଲ ନାମ ପେଣ୍ଟା ଭାଇଲେନୁ 5ଟା ରୋଗ ମା ମାନତ ବୋଲିକିରି ଚିଆଗେ ଲାଗିଦେ 5ଟା ରୋଗ ମାଞ୍ଚାତ DPT ମାନେ ଡିପ୍ଥେରିଆ ପଟୁସିସ୍ ଆଣ୍ଡ ଟିଟାନସ୍ ମାନେ ଡିପ୍ଥେରିଆ ବୋଲେ ଲହରା କାଶ ଆଉ କଣ୍ଠ ଅଳତି ଆଉ ଟିଟାନସ୍ ମୁଣ୍ଟା ମାଞ୍ଚାତ ହେପାଟାଇଟିସ୍ ବି ଜଣ୍ଡିସ୍ ନାହାଟା ଆଉ ଗୋଟେ ହିପ୍ ମସ୍ତିଷ୍କ ଜ୍ୱର ଏନ୍ତାକିରି 5ଟା ରୋଗ ମା ମନ ବୋଲିକିରି ପେଣ୍ଟା ଭାଇଲେନ୍ଟା ଆଧି ଲାଗାନ୍ ଆ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଘି ନାମେ ପେଣ୍ଟା ଭାଇଲେନ୍ ବୋଲିକିରି ଉଇକା ଥିଲି ଆନ୍ତି ଯଦି ହାତଦୁଗେ 1.5 ମାସ ମାଞ୍ଚା ତାପରେ 2.5 ମାସ ମାସେ ଛାଡ଼ି ଛାଡ଼ି ଚିଆଗି ଖାତ୍ରି 2.5 ମାସ ନୁ ଫେର୍ ପୋଲିଓ 2 ବୁନ୍ଦା ରୋଟା ଭାଇରସ୍ ପାଟିନୁ 2 ml ବା ଅଣ୍ଟା ଭାଇଲେଣ୍ଟ ରହିତ ଆଦାନ ଚିଆ ଖାତ୍ରି ଆନ୍ତି ପେଣ୍ଟା ଭାଇଲେଣ୍ଟ ଚିଆ ଲାଗି 2 ନମ୍ବର୍ନୁ ଆନ୍ତିଘେ 3.5 ମାସ ହାତଦୁଗେ 3.5 ମାସ ମାଞ୍ଚା ହେଲେ ଫେର୍ ପହଲା ଡୋଜ୍ନୁ ଯେନ୍ତା ଯାହା ଯାହା ଚିଚକା ଥିଲି ହନେ 3 ନମ୍ବର୍ ଡୋଜ୍ନୁ ଭି ହତ୍କ ସବୁ ଚିଆ ଖାତ୍ରି ପୋଲିଓ 2 ବୁନ୍ଦା ଚିଆ ଲାଗତ ରୋଟା ଭାଇରସ୍ ପେଣ୍ଟା ଭାଇଲେଣ୍ଟ IPV ଆରୁ PCV ଏତକ ଫେର୍ 3.5 ମାସନୁ ଚିଆଗେ ଲାଗି 3.5 ମାସ ମାଞ୍ଚା କରା ହେଲେ ଆନ୍ତିକେ 9 ମାସନୁ 12 ମାସକେ MR ବା ମିଜିଲ୍ସ ରୁବେଲା ଇଞ୍ଜେକ୍ସନ୍ଟା ଚିଆଗେ ଖାତ୍ରି ତାହା ସାଙ୍ଗେ ହୁ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଚିଚକୁନ୍ ଆ ହାତଦୁସ୍ ଘେ ଭିଟାମିନ୍ କ ବ ଅଭାବ ମାନିକି ହୁଦାନ ପୁରଣ କାମାଗେ ଭିଟାମିନ୍ କ ବୋଲିକିରି ଅଣ୍ଟା ସଲ୍ୟୁସନ୍ ଅଣ୍ଟା ରାଇତ ଆଦାନ 1 ml ବା 1 ଲାଖ ୟୁନିଟ୍ ବାନର ତେଙ୍ଗନାର ଆଦାନ ଚିଆଗେ ଖାତ୍ରି ତାହା ସାଙ୍ଗେ PCV ଅଣ୍ଟା ହୁଦ PCV ତ 2 ଥର ଚିଚିକା ଲାଗେ ଏଇଟା ଏଇଟା ବୁଷ୍ଟର୍ ଡୋଜ୍ ହିସାବରେ ଚିଆ ଲାଗି PCV ତା ସାଙ୍ଗେ ଚିଆ ଲାଗି JE MR JE ଆଉ PCV 3ଟା ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଲାଗି ଆରୁ ତାହା ସାଙ୍ଗେ ଭିଟାମିନ୍ ଏ ସଲ୍ୟୁସନ୍ ଚିଆଗେ ଲାଗି MR ବୋଧ ନାମା କୁଣାହାତି ଯେନ୍ ବାଲନା ଗୁଣି ମାଞ୍ଚିକିଛି ହାତ ଦାର୍ଗେ ଗୁଣି ସିନ୍ଦ୍ରି ମାଞ୍ଚିକିଛି ବାଲନା ହୁ ବୋଧ ମା ମନଦ ବୋଲିକିରି MR ବୋଧ ଚିଆ ଖାତ୍ରି PCVଟା ନାମା ହାତ ଦୂର୍ଗେ ଥଣ୍ଡା କାଶ ସର୍ଦି ମା ମନଦ ବୋଲି ଚିଆଗେ ଲାଗି ଆର ଅଣ୍ଟା JE ଏଇଟା ଜାପାନୀ ଜ୍ୱର ମା ମନଦ ବୋଲିକିରି JE ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଚିଆଗେ ଲାଗି ଆନ୍ତି ହାତ ଦୁଗେ 16 ମାସନୁ 24 ମାସ ମାନ ଚାକରା ହେଲେ ଆଗେନ୍ DPT ବୁଷ୍ଟର୍ ଡୋଜ୍ ପୋଲିଓ ବୁଷ୍ଟର୍ ଡୋଜ୍ MR ସେକେଣ୍ଡ ଡୋଜ୍ ଆଉ ଜେଇ ସେକେଣ୍ଡ ଡୋଜ୍

গিতু তা মেঞ্জিকাত হেলে অন্টা কাত্থাত যে নামতা চাষিবাসী আলাত চাষ নামদাত আর একলান্তি নামহে পুরখা গুঠির ভি কামতিল বারালনার আর তাম যেন্তা যেন্তা নানালিয়ার নামহি হন্যে কামালদাত যাহা ভি তামহে পর্বপর্বাণি রাজা আদান ভি নাম অনুসরণ কামালদাত আর অন্যে কামতিল বারালদাত আর হন্যে এরত হলে চাষবাস বন মৌলি কামনা আঘলিন্তি নাম পূজা অন্টা নামদাত আর আন্নন্তিগে নাম হেসু চাহাদাত তারপরে হেসু মানি হেসু হয়দাত আর ফের আড়পাগে অন্দরদাত নাওতাদাত চাপদাত আর হলে ইদিকে মৌলিনু যেন অন্টা নামে পূজা কামা খাতিরি ইদান জেতির নে চাষ কামালার আদান কামনার আর আদাত মানালি অক্ষি তৃতীয়া আর ইন্নাতা হন্যে জেতির অক্ষি মুঠি সিরিয়ারু আও নামে ভি যেহেতু নাম চাষবাস নামদাত কাদাত নামে হাল্লুগে পুনা হেসু বন আসান হয়কিরি নাম ধরতি পূর্থি মাতা বন পূজা নামদাত গুহারি নামদাত যে ইন্নে অন্টা বীজাবধ অন্টা কুটি বীজা মান্নাদ আর যাহা ভি নামে ফসল মানো পাতালগে চিরক আকাশগে তাঙ্গে ডাড়া বাহ আর যেন হিসাবনু আদাত উজ্জ নামা ফির লক্ষ্মীগে হিসাবনু নামে তারা আদ কীর্ত আকাত্থান নাম গুহারি নামদাত তাঙ্গে সঙ্গে সঙ্গে যেন হেসু চাহাদাত অন্নভি নাম তেঙ্গদাত যে যেতকি নাম হেসু চাহালদাত আদাতগে কুটি গুণ নামে তারা কিরো আর বার যেতকি চাহালদাত আধাত খালি চাহ যে যেতেদ মানো আর নামে তারা বার হন্যে মানলিদ যাহা ভি চাহাদাত নামে ইন্নটা পরম্পরাত যে অন্নন্তা চাঁটি মকড়া কা যেতে ভি ওড়া আতিলি আদাত ভি মোহ চাপ্প যেতেদ খুশি মানর আর তাঙ্গে সত্ত্বে ভি যাহাদ র আদাত ঠিক হিসাবনু নিঘে ধরতি পুর্থিনু ইদাদ উজ্জ অক্ক আর ফের ঘায় ইন্নে লাপলাপর নামে হেসু মানো আর নামে তারা বার তা ইন্নে নাম ধরতি মাতান গুহারি নামদাত নেখে যেন্তা পরম্পরা আতলি নেখে যেন্তা সংস্কৃতি আতলি হন্যে হিসাবনু কামনার আর ইন্নাদনটা উল্লা ইন্নে যে যাহা ভি কামত নাম যেতে শুভ শুভ মানি যেতে অনুকূল মানি বলিকি তেঙ্গনার আর ইন্নান্তিন যেতে অন্টা মৌলি কামাগে লেগান চেষ্টা নান্নার ইন্নান্তা উল্লাদনটা বড়িয়া উল্লাদু বলিকি তেঙ্গা খাতির কিছি আর বিশ্বাস ভি আতলি আর হন্যে এরথালি তা বিশ্বাস তিন হি নামে জিয়াদ চালরালি বিশ্বাস আতলি বলিকি নামে ভাব আতলি আর নামে ভল আখনা আতলি আর নামে যে সম্পর্ক আতলি তা ই বোধ হন্যে যুগ যুগ রানা যেতিরকি সঙ্গে নাম হন্যে ভলকিরি মিশ্রত আর রথ ভলকিরি চালরথ বুলরথ তা ই আশা সঙ্গে ইন্নান্তা ই কার্যক্রম বন ঈশান ইয়ত যেতিরিন ফের ঘায় জুহার।

0: কি কে তুমি দেবী? কি কারণে অর্ধরাত্রে মন্দিরে আগত? দেবী না মানবী? কুহ, কিম্পা মতে রহিছ নাই? কি হইছি তব? আসিছ কি ভগবান জৈনঙ্ক দর্শনে? অবা মনে বিপদ আশঙ্কা দুরাচার কেবা করে পশ্চাৎ ধাবন? কুহ কুহ দেবী।
1: কি তুমি দেব, মাদক ভরা মধুর বীণার ঝঙ্কারে বন্ধন মুক্তির গান ঝরে তব কণ্ঠ, তন্ময়তা ভরি দিয়ে মনে। ইন্দ্রসভা গন্ধর্ব কি অটান্তি আপন?
0: না দেবী, নুহে মু গন্ধর্ব, মগধ মহামন্ত্রীঙ্কর জ্যেষ্ঠ পুত্র স্থূলভদ্র মুহি, প্রভু মহাবীরঙ্কর অটে মু সেবক।
1: ধন্য হেলি পাই পরিচয় তব, মহান হইছ লভি সিদ্ধি সাধনারু, কেন মোর সভক্তি সম্মান?
0: দেবী কি তুমি জানে না অত্যাপি, তথাপি মনে জাগে শঙ্কা, নুহ তুমি মর্ত্যর মানবী, পদ্মকু রকিত মুখ, শান্ত কান্তি, স্নিগ্ধ কম্প্র, সুজ্জ্বল নয়ন যুগল, রম্ভা মেনকা উর্পশী অবাকে কিন্নরী, আসিয়ছ স্পর্কপুর মর্ত্য ধরা দামে। কুহ কুহ দেবী, কি বা তব পরিচয়?
1: দেব নুহে মুই গন্ধর্বি কিন্নরী, মানবী মু ধূলি ধরণীর।
0: মানবী?
1: হ্যাঁ দেব, পূর্ণচন্দ্র জ্যোৎস্নারে বিধৌত সুশোভিতা গঙ্গাবক্ষ আজি আসিথিলি সখীমেলে নৌকা বিহারে, শুণিতব মধুময় বীণার ঝঙ্কার বন্ধন মুক্তি গানে হেলি প্রলোভিতা, প্রবেশিলি মন্দির প্রাঙ্গণে।
0: দেবী
1: রত্ন সিংহাসনে বিজে প্রভু মহাবীর নমিলি পয়রে, সম্মুখে তাঙ্কর যোগাসনে মুদ্রিত নয়নে বীণা হস্তে সুললিত কণ্ঠে নিবিষ্ট চিত্তরে গান করন্তি সাধক। ক্ষীণকাল হেলি পাশে উভা, তন্দ্রাচ্ছন্ন হেলা মোর মন, স্বর্গীয় আনন্দে প্রাণ হেলা পুলকিত, আত্মবিস্মৃতি লভিলি শুণিতব গান।
0: দেবী সাধনার অন্তরায় প্রশংসা গরব, এ পর্যন্ত লভিনি মু সাধনার সিদ্ধি, নুহে মুহি প্রশংসা ভাজন।
1: ধন্য শিল্পী, ধন্য তব সাধনা ও সৃষ্টি, নিজ গুণে নিজে পরিপূর্ণ।
0: কিন্তু এ পর্যন্ত তো দেল না পরিচয় তব।
1: পরিচয় হিনা মুহি, কিবা দেবী পরিচয় মোর? মগধর রাজদরবারে সামান্য নর্তকী মুহি, নাম রূপকোষা।
0: রূপকোষা? রাজনর্তকী?
1: হ্যাঁ দেব।
0: ধন্য হেলি, ধন্য হেলি পাই পরিচয়, লোকমুখ শুনিথিলি ভূয়সী প্রশংসা, নৃত্য বিশারদা তুমে ভুবন বিদিতা, নক্রে নক্রে পুরে পুরে বন্দিতা যে আজি, পাদ পাতে ফুটে যার পদ্মর গোরক, নূপুর নিপণে যার মরু হুয়ে মধুময়, লাস্যময়ী হাস্যময়ী মর্ত্যর মেনকা, সে কি কেবে হই পারে সামান্য নর্তকী?
1: বন্ধ কর, বন্ধ কর দেব, উচ্চতার মাপকাঠি ধরে নিচ বলি মনে যে নিজকু, সেই এক প্রকৃত সাধক, কলার পূজারী তুমি, কথা মর্মে পরখিব নিজকু, এ ধরে মেলাণি নেউছি দেব, সখীগণ হেবিণী অথয়।

চালি দিন কাল আমর সরি গোলা ন বদ্রি গোলা সবু বেসন যেন দিনু হেলা দেশ স্বাধীন বদ্রি গোলা সবু বেসন।

ছমাসর ওড়িয়া ধরি যাউথিলে তীর্থ করি, ঘর লোকে হাঁড়ি পকেই দেউথিলে পরে পাশিরি। আগর কথা সবু শুনি দেবু বলে, আগর কথা সবু শুনি দেবু বলে, হজি যা তোমার বুদ্ধি জ্ঞান বদলি গলা সবু পেশন, যেদিন হেলা দেশ স্বাধীন।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজির লাইভ ফোন ইন হ্যালো যুববাণী কু আপনমানকু স্বাগত জনাউছি। মু আপনকু যুবসাথী সরিতা। শ্রোতা বন্ধু, আপন মানে তো আমাকু কল করিবার নম্বরটি জানিথিবে, তথাপি মু আউ থরে কহি রাখুছি, আম সহিত জোড়ি হেবা পাই নম্বরটি হেলা 66324111231, আউটি আর গোটি হেলা 66324111240। হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ ম্যাডাম নমস্কার, আপনার আমার হ্যালো
1: হ্যালো
0: নমস্কার আজ্ঞা, আপনার আমার হ্যালো যুববাণী কু স্বাগত করুছি। আপনার পরিচয়টি দেবে? আজ্ঞা, আপনি কোন কোন করন্তি? আচ্ছা, তাহলে খরা দিনরে কোন সব চাষ করিছন্তি?
1: খরা

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ গিয়া নমস্কার, আপনার আমরা যুবাণীকে
1: আজ্ঞা,
0: স্বাগত।
1: ঈশ্বর নাইক কৌছে বুল্লারু,
0: আজ্ঞা বুল্লারু কৌছন্তি?
1: ঈশ্বর নাইক বুল্লারু কৌছু,
0: আজ্ঞা কোন কাম করন্তি আপন?
1: মো টেলর কাম করায়।
0: আচ্ছা,
1: মোর গোটা অনুরোধ আছে।
0: আজ্ঞা কুহন্তু।

0: লাগলা গীত নানি
1: ই বানাই কহন এন্তা মনকে ছুঁইছে যে গীতটা মুই খালি এক মুজি করি এদে শুনু চেম্পরে যে সমিয়া তো হয়ে গলান
0: হ হ
1: যাও জিমা যাও
0: যাও সে নানি যাও।

রবীন্দ্রনাথ মেহের, ওঙ্কারনাথ মেহের, কেদারনাথ মেহের, জগদীশ মেহের, হেমন্ত মেহের, সুশান্ত মেহের, শ্রীকান্ত মেহের, মহলাকটা বোলতল ভেডেন জিল্লা বরগড়ু, গোল্ডি, রাহুল, রাজকুমার, রেন্টু, চিঙ্কু, জাম্প।

কথাচিত্র মোহরা, কণ্ঠশিল্পী পঙ্কজ উদ্ধাস এবং সাধনা সরগম, গীত রচনা করেছেন ইন্দিবর, সঙ্গীত বিজু সাহ। গীতটি শুনবা অনুরোধ করেছেন বিশ্ব অমাত হুতমা বাঙ্কিঘেটি বিনকা জেলা সুবর্ণপুর রোড।